0: you are.
1: Dit is Tim Schaap van de ANWB. Een korte file op de A12 voor de Duitse grenscontrole. Ongeveer 5 minuten over 2 kilometer. En tot zover de ANWB verkeersinformatie.
2: Hi, I'm Katrina Kepp.
3: Hi everybody, this is Malaika Arora-Khan.
4: Hi, I'm Mehul Farah-Khan.
5: Hi, this is Rani Mukherjee.
6: Main Akshay Kumar.
7: Hi everyone in Holland, my name is Shahrukh Khan. And you're listening to Ujala Radio. Ujala Radio, Ujala Radio, Ujala Radio.
8: उजाला के ऑल टाइम फेवरेट्स जो हर दिल को खुश कर देते हैं, सुनिए और गुनगुनाइए।

0: Ben je heerlijk thuis of zit je lekker in de auto? Of ben je gewoon gezellig op het werk? Waar je ook bent, wat je ook aan het doen bent, Ujala Radio is bij je. Altijd staat in staat op elk moment van de dag. Ujala Radio, toch?
1: आरती मन मानती कहना क्यों नहीं मानती पाठशाला में छुट्टी हो गई बस्ता क्यों नहीं बांधती बस्ता क्यों नहीं